Ringi tuzo zoya ki ransong sena nyoya la lapcha jin khoryuk la sangma porja rang tene tinya thangmu minang thangmu thangmu ka motive nyoya rang yakpu nyoya re ki sehat ki dhyan porja rang kholak thonmu khonja tena aspas ki la yang sangma porja khoryuk la sangma porja ki lapcha de ngoyin oya koryula sangma mi porchani oy tuya la yang tingla yakpu mi ongai tene tuya ngal la oya chuksi kha la se yarang kha gep cha oya chuksi oya yakpu kit pugun ga de cha talo tuya mobile ta ya rang tv ra de cha hoti mani khonji samlo la meka tene phita ya la chala ya tim bawa ya tim tena oi lapcha tering ki lapcha tin din ki হয়া চালায়ালা সান্দেলা মাতাং বা ছু সান্দেলা মাতাং বা ইয়াং বাবা মাতাং বা ইয়াং গ্যা গেলাম বাবা মাতাং বা ইয়াং হয়া রং ডিমু ছাই দে চা আড়োস পড়োস কি ইয়াং ইয়াকপু ফেচা ইয়াকপু লাভ তাং যা রং তো চালা গেলা ইয়াং সান্দেলা মাতাং বা আওয়া আমা কি চালা গেলা সান্দেলা মাতাং বা ইয়াং ডিমু ছাই দেছি মই লাভ চাইন তেনে ইলা ইয়াং ওয়া ইয়াং খম্পা চুন চুন গেম না অয়া রংলা ফানবু ইয়াং অয়া রং টিংলা অয়া রংলা ফানবু ওই গিনগুন ছায় অয়া রং ফানবু ওই টুয়ালা ফানবু ইয়াং দি ওই ময় লাভ চাইন তেনে খরু কি লা চালা এলা ইয়াং সা চু রং অতিয়ালা ইয়াং অয়া জাকপু ছাই পড়ছে তলে লাভ ফানবু ওকা তেনে ইয়াং ফিতা এলা ডয়ানি ইয়াং ওই ওই সামা সা সপ্তুংয়া তলে ইয়াক পুছাই হয় রংলা দিমোঙা ইয়াং দি বাবা মাতাং নানি ইয়াং হয় মি আলা ফানবু অঙা হয়া ফিতা নাসু মি অঙা ইয়ালা লাপচা ফেচা কি হয় দি হিমাচল ইয়াকপু ফর ইয়াকপু ছাই ফরচা রং বাবা মাতাং বা ইয়াং দি চালা ইয়ালা মাচাক পা গুছে অকন সরকার কি চালা ইয়ালা গুছা অকন ইয়া নর ইয়ালা মাচাক পা ইয়াং কুড়াইয়া ডাস্টবিন দু চুকচা মি তলে লা লাপচা হিন তেনে খরুকতে হয়ালে মিনাং খাকছেন মহিন হয়া চুকসি না চাং মায়ালা মাচে তা ইয়াং হয় ছুয়ালা সান্দেত মাতাং বা তেনে হয়ালা দি মি ওই মিয়ালা লাভ চাইন তেনে ইয়াং দি সহকারিতা বিকাশ কা কি কা মিনাং ফানবো কা তোলেলা ইয়াং অতিলা হয়া

রে বক্ত দা, দোয়াইরা কাম করে সক, জু কুয়ে আসপাতাল বেন কর সকদা, সে সুখ দেয় সক, জু কেতনা পয়সা হামো দেন সকদা, গরে রে বড়ে বুজুর্গ তেনরে তজুর্বে তিনিরা ফায়দা হামে কুড়বেদা রয় লয় সক। তো আজ জরুরত স জু আমে ঠাইঙ্গে ঠাইঙ্গে জাগে জাগে আপনে চুলে বাইরে কোঠড়ে রণের কোশিশ করনি, সাত রণের কোশিশ করনি, এক কুড়বা রাখনা, তিনিরা ফায়দা লাম্বে টাইম তোড়ি মিলো হামো, রজে কুড়বে দো দবারে রণ শুরু করে দেও, তো এ জু আজকালে বৃদ্ধাশ্রম খুলে রে, অনাথালয় খুলে রে, এনি খুলনের জরুরত বেন পড়নে, সবে কাম এক কুড়বে দে রইয় পুরে সক। তো এ তো হামে বাত কি কুড়বেরে বারে দে, আগে বা হামে বাত চিত জারি রাখমে, তো তেইদা পলে শুনদে এক প্যারা শাহ শ্রীমোরি লোকগীত।

গাঁরি পাউনি গুইয়ায় মেরি বিউরি নায়। তবে দেখো ব্যথে আমা বাবা আপনি ধ্যায়ণে কেসে ঠোঁথি আপনি বেটি কেসে ঠোঁ তো ইন্দাব মারে পরিবার ওরা কেতনি জরুরত থি তেন্দ্রে বারে দা পতা লাগ। তো এবে বাদ কনে মারে খাস খবর 17 মই কে উনি আয় শহরী নিকাওরে চুনাওকে আজ 3 বাজে বেউকে দে খুলে আম প্রচার খতম হই গিয়া। নগর নিগম শিমলে রে সফাই কর্মচারী আপনি মাঙ্গ লয় হড়তাল গায় জানেরা ফসলা রক আজ দেশে হড়তাল গায় ডেইব গিয়ে। পঞ্চায়েত রে চুনাও রে দিনে 26 কে 28 কে 30 তারিখ কে মই দে যেথে মতদান হোনা তেথে ছুটির ঘোষণা কর রাখে। খালি তেসি দিন ওলে ছুটি যেসি দিন তেসি পঞ্চায়েত দে তেসি ইলাকা দে জু মতদান হোনা। দুতি ধরমশালে ক্রিকেট স্টেডিয়ম দা পঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর রে বিচ দা আইপিএল রা ম্যাচ হোনা জেনিকে বেঙ্গালোর টিম আজ কাংড়ে পৌঁছে গিয়ে। তো এ থি কুছ খাস খাস খবরে এবে শুন দে গেরে এক সিরমোরে লোকগীত জিয়ালাল জিরি আওয়াজ দা।

বেশন তো তা সাথী তো ছোটু বেশন তো গরা দি কই তেব ছোটু কা মিল দো আও তা বাবে পুছ কুণা তো ছোটু এ নাও বতাও থোড়ি বেড়া কা কই তই আও বাবে তই পুছ ছোটু এ গুসে দি বোল তুমি চুপচাপ পড়ি র তুমি কুচ কনু তা আশা নেই কুণ আও কুণ ডেউ রাচি দেড়ে কা জ টাঁ টাঁ কিলে অলায়নি তা বাবে লম্বে সাঁস লে হাথা কা মুড পাকড় বড়ে দুঃখা কা আস্তে আস্তে বোল দো লাগ মেরে ইকি বেড়ে পুছনে গায়ে তু কিত্র গুস হুয় তই তু দশা বেড়ে একই গল পুছ ত যকে আ মেরে তালে কেবে গুস নেই খিও মু বার বার তালে বতাউতে তা জি শ্রোতা গলবাত হন্দে রণে লাগি এবে এক পেলে লোকগীত লই শুনে।

তা জয়শুনে ধারে লোগি সন্তোষে আওয়াজা দে। তা দেখা চি হামে কথা তো লাই শুনানি, তা কেউ মা বাবে হামা পালনালে কিত্রে কষ্ট সয়া, তা কিত্রি রাচিমা এ সিনে দি সুতিয়া বিতায়ে। মানে জন্মা কালেয়া এবে তাই কিত্রে কষ্ট হামা তাই সেন কিয়ে হামে সুচি বি নি সকতে, তা কিত্রে কিত্রে কষ্ট সেন করিয়া হামে বড়ে গিয়ে এবে হামা বুজুর্গ মা বাবালে প্যারে দুই শব্দ বলনালে বি মুশকিল লাগা, তা বাবালে বা বলদা বি হামা শরম লাগা। তা হামা তিনি কদর করনি চাই, তাই মারে মা বাবে হামালে জুন বি কিয় তেতালে তিনু এহসান মাননো চাই, তিনু আদর করনো চাই, তিনি জরুরতি পুরি করনে চাই। তাই বুড়াপে দি মা বাপ বিলকুল মাঠে ছোট সেই হওয়া, তিনালে বি তবে সই দেখবালে প্যারে জরুরত হওয়া যেন কি মাঠে ছোট উলে হওয়া। তা মা বাবালে বুড়ো বল বলুণে ভরি বড় পাপা, কিলে কি ভগবান বি বোলা জুন আপনে মা বাবু ভক্ত নেই বনে স মেরো ভক্ত নেই বনে সকত। তা মা বাবে সেবা করনে কাই পরমাত্মা খুশ হওয়া। তাচি দেখা ধর্মার্থ কাম মোক্ষাণাম আরোগ্যম মূল মুক্তমম রোগাস্তস্যা পহরহ শ্রেয়সো জীবিতস্য। মতলব ধর্ম কা অর্থ কা মোক্ষ যোচার আরোগ্য বিনা নেই মিলি সকতে, ইনা সবই পাণালে মারে শরীর স্বস্থ হোনো বড়ই জরুরিয়া। তা আয়ুর্বেদ অর্থ পুরাণে আচার্য ব্যাখ্যা তৈ ইথ আয় নে আয়ু তৈ বেদ ইনা দুই শব্দ অর্থ বড়ই ব্যাপকা। তা আয়ুর্বেদ মারে ঋষি দ্বারা দিন ন বড়ই অনমোল উপহারা। আয়ুর্বেদ ইতিহাস হাজারো বর্ষ পুরাণোয়া, তৈ আজ বি সবিকা বড়োয়া। আয়ুর্বেদ মারে ঋষিও হাজারো বর্ষ মেনতে তৈ অনুভব নতিজোয়া। আয়ুর্বেদ সিফ লোগে ইলাজ তাই সীমিত নই আ, বল্কি জ মারে জীবনা দে মূল্য স্বাস্থ্য তৈ জীবন জিণিও পুরো জ্ঞান দেয়া। আয়ুর্বেদা দি সে তালে এক অলগই নজরিয়া, এথ বিমারি ইলাজ করনে তুলনা দি এটা রোকনালে জাদা মায়নে ডা, এতালে হামা আপনি বড়ে তরে গায়ে বদলনে জরুরত। আয়ুর্বেদ মুখ্য গলি রুটিন মতলব দিনচর্যা গায়ে নির্ভর করা। আয়ুর্বেদ নামক গ্রন্থ হামালে দেড়ে দি সিফ দুই বেড়ে খাণো খাণে সলাহ দেয়া। এতে অলাবা আয়ুর্বেদ হামালে সন্তুলিত আহার তৈ অলগ অলগ প্রকারে খাদ্য পদার্থ শামিল করনে সলাহ দেয়া। এতে অলাবা এক তিহাই ঠোস খাণে কা পেট বরনো চাই, এক তিহাই তরল পদার্থ কা বরনো চাই, তৈ এক তিহাই মারো খালি রোনো চাই। রোজকে সেই অড়কো ব্যায়াম চাই করনো, এটা কা শরীর অড়কো রোয়া। কাম করনে ক্ষমতা বড়া, পাচন ক্রিয়া মারে ঠিক রোয়া, চর বিগটা তৈ এটাকা শরীর বিমারো ফুর্তিলো বড়া। এটাকা জেনে কি তেল তৈ ওসা হটাওনে দেবি জো বড়ি মদত করা। রোজ গরম পানি কা হামা নেওনো চাই, চাই কিত্রি বি হাম ঠান্ডোয়া। এনে বক্ত দি যেবে হামে সংক্রমণে সম্ভাবনা বারে দি সতর্ক গেউয়ে, তা আয়ুর্বেদা দি সলাহ স হামা রোজকে আপনি জীবনা দি ধারণ করনো চাই। রুস কুমারও জাগণীয় বক্ত দুতে চিকা ছ বাজে বিচা দিয়া, জতে আকিলে কি দেড়ো আয়ুর্বেদা দি ছ খণ্ডা দি বান্ডন। আয়ুর্বেদা মুতাবিক হামা সন্তুলিত খাণো খাণো চাই, ইথ ছ রস মজুদা, যেন কি জ রসা মিঠ লুণুও খাট কড়ুও তীখ তৈ কষেল। এ তো মতলব আকি খাণে দি সবজি রুটি।

যশোর ধারে লোক গিয়ে চন্দ চাহানে আওয়াজ দিয়ে তা শ্রোতা এবার কুচ খবর সাজা হয়ে নগর নিগম শিমলা দিয়ে সফাই কর্মচারী আপনি মাঙ্গা লিয়া হড়তাল শুরু এরি কি সাহেব সোসাইটি কা জুড়ে নে কর্মচারী 10% বেতন বড়াওনি মাঙ্গ লাগে নে করদে সাহেব সফাই কর্মচারী ইউনিয়নের অধ্যক্ষ যশবন্ত সিং বলো কি নিগম প্রশাসনে পাছলে লম্বে বক্ত আগা তিনি মাঙ্গা গায়ে ধ্যান নেই দিন তিনি বলো কি নগর নিগমে জনতা কা হর বর্ষে 10% হিসাব কা শুল্ক লাওনো লেনো পর সফাই কর্মচারী বেতন নিয়মে অনুসার নেই নি লাওনো বড়াওনো রাজ্য সরকারে পঞ্চায়েতি রাজ সংস্থায় চুনাব লিয়া মতদান দেড়ে গায়ে সম্বন্ধিত ক্ষেত্র সাথী অবকাশ এর দিনে সামান্য প্রশাসন বিভাগে অধিসূচনা অনুসার 26, 28, 30 মেই লে সম্বন্ধিত ক্ষেত্র দি সরকারি তো নিজী সংস্থান বন্ধ রহণ তাকি জাদা কা জাদা সংখ্যা দি লোক আপনে ভোটো ইস্তেমাল করে সকা রাজ্য সরকারে বলো কি কর্মচারী তো অধিকারী লে তিনকে ছুটি নি মিলনি জিবে তিনে পঞ্চায়েত দি মতদান হোনে তা জি যত খবর সার দেখা জি মারো দেশ হিন্দুস্তান পুরে সংসারা দে আপনি অলগ রীতি রিবাজ তোই সংস্কৃতি লে প্রসিদ্ধ তা ভারত দে প্রাচীন কালাকাই যো পরম্পরা রয়ে আ কি ইন্দি ছিউড়িও সমাজ আদি বিশেষ আদর তোই সম্মান দেয়া ভারত এণো দেশ আ জিদি ছিউড়িয়ে সুরক্ষা তো ইজ্জতো খাস খেয়াল ডাইয়া ভারতীয় সংস্কৃতি দে ছেউড়ি লে দেবী লক্ষ্মী ও দর্জ দিনোয়া আগর হামে এক সদী দি গল করি তা ছেউড়ি হর কার্যক্ষেত্র দি মর্দা সাথী কাঁধে কা কাঁধে মিলায়া কাম করতে লাগে নে চাহে সো রাজনীতি ও ব্যাঙ্ক হুয় স্কুল হুয় খেল হুয় ইয়া পুলিশ আপনো কাম ইয়া তেবে স্বর্গা দি উড়নো হামে জ নি বলি সকতে কি মারে দিশা দি ছেউড়ি সুরক্ষা লেয়া কই মুদ্দ নেই আজকে বক্তা দি দপ্তর গর সড়ক আদি গায়ে ছেউড়ি অত্যাচারে শিকার হওয়া তাই আজকে বক্তা দি শমা অসি ছেউড়ি আপনি সুরক্ষা লে চিন্তিত ছেউড়ি সুরক্ষা দেখিয়া হামে জ নি বলি সকতে কি ছেউড়িয়ে বড়দে অত্যাচার এবে খতম গে হুয়ে তাই ছেউড়ি গায়ে আপুলে অসুরক্ষিত মহসুস করা হর পরিবারালে তিনি ছেউড়িয়ে সুরক্ষা বড় চিন্তা বিষয়া।